খোয়াক টামি লুকাই সুমিল সেখেন নিলাক মেজুই গোক নুবুয় লুটিলো হুখো নি হাতি গি লুটিলো ঠিয়েন আউ পালো মেলো সেখেন নিলাক মেজু গোক নুবুয় লুটিলো হুখো নে হালাক নিয়ে কাকটাও শুনিলো ইলেভেন তসিউ ইয়ক মিলো সেখেন নিলাক মেজুই গো নুবুয় লুটিলো আনো ইলাক নিয়ে কাকটাক নিক গিউ লো আটক নিউ রাকু নিঙানি টুয়েন্টি মিসো গনি লিম্বিক হুখো নিঙালো সিক্সটিন কুচুয়া মিল্লো সুকুয়ু কাল্লা লাক নিয়ে কাকটাও মিউ গো